0: 공가 주다 랑쿠르 남가 로이니 참마라 랑쿠테 다로 소마니니 참마라 다치서 땅나 오 공가 지금 살아 달음가 십스레 주라다가 아 디코르타 그르가 르마 탑까지 아르마 탑까지 엔직만 니가 로레 소니 십스레 하츠게 십스레 군이도 모른다 르그니와무 르크선바무 칸르즈나타 점저 돈친 찹첸숑 땅에네 랑쿠르 그 시나바레 시츠가든 저 소누 잼보 오야 돈친 찹첸숑 땅도 잼보 코르타 영 오 쳐즈그레드 땅나 아 공가 Jalam ke sibshir jayangna sibshir ke jiglam sarwanda kurkam nandu jagma tapkanda gong ngi shenu go rigin dasambu nangma tsinu martu kwe ta rigi zemba yu tsil pota gong chu sheko nungu chu lang kurta gong lang kur rigin da jambo yintangna ta chizir tanga sibshir ke kurni jiglam sarwaga kurni sibshir yatang damo zikra damo zikra di tabka ta ta tanga chu sibshir ke kurni damo zika chanchuk juyela changma wu guadhan chi
1: ওয়াকর খাদ খর্তগমি জমজর দেনজি গজজ ইয়েমবি মঞ্জান্দর কব সম্বাহ পেবি দাজুর মঞ্জান্দর কব সম্বাহ পেবি দাজুর মঞ্জান্দর কব সম্বাহ পেবি দাজুর মঞ্জান্দর কব সম্বাহ পেবি দাজুর মঞ্জান্দর কব সম্বাহ পেবি দাজুর মঞ্জান্দর কব সম্বাহ পেবি দাজুর মঞ্জান্দর কব সম্বাহ পেবি দাজুর জমজল জেনজি পিছল থোবি পেজি লাঙ্গান সুশেছল Sorongan yang juga nyentin kong, orkila nyentur dini, orkila longchen jie sojib deng. Sangsi menggo kong, sanba darji kalatak zoji rojib si bi. Walakir kada khartagmi, jimdila dinji ga zhoji yin bi. Jayong woji, tkizu mnjandir gab samba pechir yo bi. Nangdun deng, charchin siamsil dar. Jig, dalo ni gengi chimlik zhizhuk gen gu sambi lu yin ba deng. Jachi mamang mangcu ji, zhonglim jimdila dinji ga jen dhi torndag deng. Денжиг яркл тел нипан донба джимжил дончин хонгог тел тэнчин джимбэр мэгти танди капшин гэрчиг би илгэрцмэрти лам шибэр тэнкл сиоби ажачи инхиг тухба намжи лам дан джилеби джимжил денжиг шугжи жоша арнай тэн зэнги ани джанши гэрцамчи тэг тэнгэ чапсэр чэ лам шуг тэн тэнги бадан жоша амбэр тэ тонсян жоша ланай тэ сэнба цхэжура вап чэхэн ажэрсэ джэ чэчи дэнба Tsuwi nyongba samu tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang tang An tang bu hu jig, siar ga la zabzi la hang yig dang, go ra shtong an a yin. An ni ba ni, siar ga la zabzi la hang yig dang, go ra shtong sim ri yin. An sim ba sim, siar ga la zabzi la hang yig jig dang, go ra shtong an ni ri yin. Pala shung zam chi jay yu la, siar ga la zabzi la hang yig yu la. Zhe, tong mi ya dam tun shung bi pala shung zam chi tag, Tsongmuna workla longchen ji, zhilejila lamtun ji, zangkura ri, zahpambi nimi, linchan de jirindun xieba deng. Tsongmuna workla longchen deng, amdu nianchen ji, genchen jirtak deng deng guji yin la. Lomjig la xiarga tomkin tamchil, gongsuk deng danshi shirti, diptin ji, sulari jia nombam bilichir yu la. Abdin, samchi fkar yil, tankil ji, yigisim nang de, somi fkar gi. Gerni xiamsir tarina. Samchi junjig de rimang dang, dertig angzang, likong suji mong saurin golgi. Dertig xie yil, jahi donjib dang, dobdin jia, dabzang roma ji yin, kapar angzang xiamsir tarina. Sorungun jangzhuk nianchen kang, orkila nianjur dini, orkila longchen ni, nishtong nierzhig li, da sambi, cim nikh nian.
2: Ji